ওকে জিন এক্সট্রা কে ভড়া কা ভাই ছে রাজ ভাই দা গানা প্লে কা তোর জমো কে ওকে জি দা শাবে দা শা রাখি বো দা গানা দে ওরে দালা ছে ছে দা 5 সেকেন্ড ওয়ালা মেসেজ দা নেক্সট ওয়াইছে হাই দিলরুবা হটক সালাম মেবের কান মোল হটকতা উজালা হটকতা মনাহিল হটকতা দুনিয়া ওয়াজির তা আসমা সেফ তা নূর তা আইনে তা সানি হটকতা গুলহনি তা হেফসা হটকতা তারা তারা হটকতা খুরেন হটকতা সারা হটকতা মানু হটকতা হাদিয়া হটকতা নাদিয়া নাদিয়া বাহার তা হো চল আমার বাতা ছে বাল কল কা প্রোগ্রাম রসরা ওর হই কানা খামোশে খামোশে কি প্রোগ্রাম উরিশা নো তো সে সলমুনে চিদি তা ওরা সদা সাই দিলরুবা ইউ জাহান মানানা থ্যাংক ইউ সো ভেরি মাচ